0: সন্ধ্যে লেংশিন বিরক্ল, লেংশিন বিরক্ল, লেংশিন বিরক্ল।
1: গুরুদেব, গুরুদেব,
2: এই কৌরা কানুনে নাংব
1: করি। গুরুদেব প্রণাম। গুরুদেব
2: ও গুরুপত্তে
1: দেব
2: করি থরম লাইবগে।
1: হে গুরুদেব, নশি অহিন নশিন লয়খিদুনা হায়েঙ্গি আঙন বয়ুকি পুংফম দগি কৌরকি ঐক্যহিনী তারা মা থইগি লাঞ্চিং পুরেল ঐদুনে হিমায় চুম্বি গদৌড়িবা কৌরকি সেনাপতি চিরব লাঙ্গি পুংফম মসিদ করম্ব ওন তৈনব ধ্যান মদ লুপ্তুন লৈবিরম লিব দেব।
2: বে ধ্যান নত্যে দুর্যধন পুণ্য ধ্যান,
1: পুণ্য ধ্যান
2: নং খংদ্রবরা জরস্তম্ভ মথক্ত কক্লবশু হিংলিব একলে বগিম কোগ্ন মহাভারত লঞ্জাওগি মিত কুপ্ত ভাবক ঐরিদনা
1: একলব্য
2: কৌরব পাণ্ডব অনিমক লানগি ধর্ম বিধান কাই বিয়ারোই মতাগুম লান আকলিব মান্দব মপুগু
1: একলব্য একলব্য একলব্য নশি সুলোই দি মাগিবা ভারত জয় পরাজয় গিদমক চিরব ওয়তা নগদব মিকো অসিদসু গুরুদেব গি ধ্যান দা দসু মচাগি ওয়াপম তাবিউ গুরুদেব
2: তপ্তকো দ্রুজ্যধন লানগি চিরব তানফম মসিদ সেনাপতি এদুগি পুংনিং চৌখতন বচং
1: দেব
2: আদবো আদবো নং কাউরবরা
1: গুরুদেব
2: লঞ্জাও ওশি হৌবনু মিত পান খলকপা হিয়াঙ্গাই গি তরা হুম দোইনি পানবা কৌরব পাণ্ডব পাক্ষ নিমক মাইকাই মত দলেপচৌ ইথন্তগ লম্বা পাগ কনানা অসুম্ন সিংনকি
1: দশু মচ একলব্য
2: মহাবীর দুগি খুলাই দি থাজবনে
1: আচার্য
2: হায়ো কুরুপতে মহাগনা নং আইবু সুয়াউনা পুনমক পু সিংনকি দবরা
1: দে তপ্তবিগনি গুরুদেব কাউ থপ্পিখ্র দশু মচাগি ওয়াপম
2: করি
1: তাক পিরসি লান গি লান থং নানাই জুজ্জধনবু করি করম্ব পোরম
2: কৌথোক লগদব মাবু
1: গুরুদেব
2: ইনাক্তা ইকাই বগি হুমাং মরিক মরিক কারব ইকাই জরব মাইথোং আদু পুদুনা লু লুক ন লেপ চরমি অস্ত্র বিদ্যা নি জরমি অতোন বজাতি নি ইনথোক পিখি দ্রোণাচার্যন
1: দে
2: আইবু আইবু নিঞ্জবতন কৃষ্ণ কৃপা ফংজদুনা থমোইগ থমোইগ ফাউনব লিকা মতমদা জগত পুছিং নখরব তোলব দসু মচা সিগি মকোকপু জগত কি মবুঙ্গোগি শুদ্র সোন মকন থৌজান বিদুনা লাহনিং লিব আহিং মমকোক আসিবু
1: আহিং মমকোক
2: আউ থোক লগদবা
1: গুরুদেব গুরুদেব
2: নং নং থৌদক আমাদি নিং সিং লিব্র কুরুপতি
1: আচার্য